राती 17:30 ক্ষেতকমার কার্যক্রম এতে বিষয় রয়েছে ধান ও পনিপরিবা চাষ। এ সম্পর্কে শুনবে মহিলা চাষী চম্পাবতী মহন্ত সাক্ষাৎকার। রাতে 8টায় সিনে সঙ্গীত কার্যক্রম, রাতে 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, গীত ও গজল কার্যক্রম শুনবে রাতে 10টায় কণ্ঠশিল্পী পঙ্কজ দাস। পরে পরে রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম, এতে শুনবে পণ্ডিত নিখিল ব্যানার্জী সীতার বাদন। এই থাকে শ্রোতাবন্ধু আমার আগামীকাল অধিবেশনের প্রসার ভক্ত কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী রাউরকেলা।

0: একদশ শেষ হল সুগম সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম সংস্কৃত সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।
1: সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা সাধনা শর্মা। আদৌ মুখ্যাঃ বার্তাঃ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদ্য নবদিল্লি নগরে ভেনেজুয়েলা দেশস্য কার্যবাহক রাষ্ট্রপতিনা ডেলসি রোড্রিগ্স মহাভাগয়া সহ দ্বিপক্ষীয় বার্তাং কৃতবান। বয়োবৃদ্ধ চলচ্চিত্র নির্মাতা পহলাজ নিহলানি অদ্য দিবঙ্গতঃ। আমেরিকা দেশস্য প্রতিনিধি সভা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পম ইরান দেশম বিরুদ্ধ অগ্রিম সৈন্য কার্যাচরণাত নিরুদ্ধুম প্রস্তাবম স্বীকরোত্। কেরল রাজ্যে দক্ষিণ পশ্চিম প্রাবৃদ্ধ আগমনম অপি চ গুজরাতস্য আহমদাবাদ নগরে বিশ্ব যোগাসন ক্রীড়া স্পর্ধা শৃঙ্খলা ইত্যস্য উদ্ঘাটন সংস্করণস্য আরম্ভ। বৈশ্বিক ক্রীড়া মার্গসূচ্যাম ঐতিহাসিকম সোপানম। ইদানীং বার্তাঃ বিস্তারেণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদ্য নবদিল্লি নগরে ভেনেজুয়েলা দেশস্য কার্যবাহক রাষ্ট্রপতিনা ডেলসি রোড্রিগ্স মহাভাগয়া সহ দ্বিপক্ষীয় বার্তাং কৃতবান। উভাভ্যাম নেতৃভ্যাম ভারত ভেনেজুয়েলা সম্বন্ধানাম বিবিধাঃ পক্ষাঃ সমীক্ষিতাঃ। ঊর্জা সুরক্ষা ব্যাপার নিবেশঃ ঔষধি নির্মাণম স্বাস্থ্য সেবা পরিবহনম তথা নবীকরণীয় ঊর্জা ক্ষেত্রেষু সহযোগ বিস্তারস্য উপায়াশ্চ চর্চিতাঃ। বার্তাহরান সম্বোধয়ন রুদ্রেন্দ্র টণ্ডনঃ প্রোক্তবান ইয়ৎ দ্বিপক্ষীয় বার্তাঃ উভয়োঃ দেশয়োঃ সম্বন্ধম সুদৃঢ়ীকরোতি।
2: The discussions also
3: आर्थिक सहयोग को सिर्फ ऊर्जा क्षेत्र तक सीमित न रखकर खनन पशुपालन परिवहन कृषि उपकरण ऑटोमोबाइल और दवा उद्योग जैसे क्षेत्रों तक विस्तारित करने पर चर्चा हुई। चर्चा का उद्देश्य ऐसे अवसर और तरीके तलाशना है जिनसे भारतीय कंपनियां वेनेजुएला के बाजार में सफलतापूर्वक अपना कारोबार बढ़ा सकें।
2: Can enter the Venezuelan market successfully.
1: ডেলসি রোড্রিগ্স মহাভাগা দ্বিদিবসীয় ভারত যাত্রায় হ্যাঃ নবদিল্লিম আগতা। অস্যাঃ যাত্রায়াঃ মাধ্যমেন উভয়োঃ দেশয়োঃ আর্থিক ঊর্জা ক্ষেত্রয়োঃ সহযোগঃ অধিকঃ সুদৃঢ়ঃ ভবিষ্যতীতি অপেক্ষ্যতে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করঃ ভেনেজুয়েলা দেশস্য কার্যবাহক রাষ্ট্রপতিনা ডেলসি রোড্রিগ্স মহোদয়া সহ সমমিলত দ্বিপক্ষীয় সহযোগস্য সুদৃঢ়ীকরণে প্রদত্তম বলম। নবদিল্ল্যাম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করঃ অদ্য প্রাতঃকালে ভেনেজুয়েলা দেশস্য কার্যবাহক রাষ্ট্রপতিনা ডেলসি রোড্রিগ্স মহোদয়া সহ সমমিলত অস্মিন অবসরে উভয়োঃ দেশয়োঃ সম্বন্ধানাম সুদৃঢ়ীকরণম বিবিধেষু ক্ষেত্রেষু সহকার বিস্তারশ্চ চর্চিতাঃ। বয়োবৃদ্ধ চলচ্চিত্র নির্মাতা তথা কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন মণ্ডলস্য পূর্বাধ্যক্ষ পহলাজ নিহলানি অদ্য মুম্বই নগরে দিবঙ্গতঃ। সহ ষট্সপ্ততি বর্ষীয় আসীত। চলচ্চিত্র নির্মাতৃত্বেন অসৌ হতকড়ি ইতি চলচ্চিত্রেণ স্বকার্যজীবনস্য আরম্ভম কৃতবান। ইলজাম ইতি চলচ্চিত্রেণ অভিনেত্রী গোবিন্দায় প্রমুখস্য অবসরস্য প্রদানস্য শ্রেয়ঃ অপি তস্মৈ বর্ততে। পঞ্চদশোত্তর দ্বিসহস্রতমে বর্ষে সহ কেন্দ্রীয় চলচ্চিত্র প্রমাণন মণ্ডলস্য অধ্যক্ষঃ নিযুক্তঃ। আমেরিকা দেশস্য প্রতিনিধি সভা রাষ্ট্রপতিম ডোনাল্ড ট্রাম্পম ইরান দেশম বিরুদ্ধ অগ্রিম সৈন্য কার্যাচরণাত নিরুদ্ধুম প্রস্তাবম স্বীকরোত্। এষ চতুর্থ অবসর অস্তি যদা প্রতিনিধি সভা তাভিহি যুদ্ধ সম্বদ্ধাভিহি শক্তিভিহি সীমিতা ভবেত ইত্যর্থম প্রয়াসম করোতি। সংস্কৃত বার্তায়াঃ সংস্করণম ইদম ইদানীম আকাশবাণীতঃ প্রসার্যতে। সমম এব অয়ম কার্যক্রম।

0: পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আসন্তকালি পূর্বাহ্নে অনুষ্ঠিত হব। গজপতি মহারাজা শ্রী দিব্যসিংহ দেবঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হওয়ার থাকা বৈঠকরে পূর্ব বৈঠকর বিবরণী অনুমোদন সহ শ্রীজীউঙ্ক স্নানযাত্রা, রথযাত্রা ও বাহুড়া যাত্রা নিমন্তে নীতি নির্ঘণ্ট ও ব্যবস্থাবলীকে মঞ্জুরি প্রদান করা যাবে। বৈঠকরে প্রকল্প সাংস্কৃতিক বৈষয়িক সবকমিটি বৈঠকর বিবরণী অনুমোদন সহ শ্রীমন্দির সুরক্ষা সবকমিটি বৈঠক বিবরণী উপরে আলোচনা করা যাবে। এতে শ্রীমন্দির মুখ্য প্রশাসকঙ্ক সমেত জেলাপাল, আরক্ষী অধীক্ষক, বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী ও পরিচালনা কমিটি সদস্য মানে যোগদেবে। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। বিজেপি পক্ষরু দেবাশিষ সামন্তরায়ঙ্কু রাজ্যসভা প্রার্থী ভাবে ঘোষণা করা যাইছি। এনেই বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি পক্ষরু বিধিবদ্ধভাবে নিষ্পত্তি নেওয়া যাইছি। সূচনা অনুযায়ী শ্রী সামন্তরায়ঙ্ক ইস্তফা পরে ওড়িশার গোটিয়ে রাজ্যসভা আসন খালি পড়িছি। নির্বাচন আয়োগঙ্ক পক্ষরু উপনির্বাচন নিমন্তে বিজ্ঞপ্তি প্রকাশ পাইবা পরে নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। রাজ্যসভা আসন পাইঁ আসন্তা 18 তারিখরে ভোট গ্রহণ হব। কটক সহরাঞ্চলে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন কার্যক্রমর উপজিল্লাপাল তথা নির্বাচন পঞ্জীকরণ অধিকারী দিব্যজ্যোতি স্মৃতিরঞ্জন দেও সমীক্ষা করিছন্তি। সহরাঞ্চলর 5টি অঞ্চলের বুথ স্তরীয় অধিকারীঙ্ক দ্বারা পরিগণনা ফর্ম বণ্টন, যাঞ্চ ও সংগ্রহ আদি কার্যর সমীক্ষা করা সহ নির্ধারিত সময় মধ্যে ত্রুটিমুক্ত কার্য সম্পাদন নিমন্তে সে পরামর্শ দিয়েছেন। রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগ পক্ষর কোরাপুট জেলা জয়পুর উপজেলাপাঙ্ক সম্মিলনী কক্ষে ক্যাম্প কোর্ট ও জনশুনানি শিবির অনুষ্ঠিত হয়ে যাই। আয়োগর অধ্যক্ষা ববিতা পাত্র অধ্যক্ষতায় সদস্য মানে বিভিন্ন প্রসঙ্গে শুনানি করে। জেলার বিভিন্ন অঞ্চলর পঞ্জীকৃত হয়ে শিশু অধিকার সুরক্ষা, শিক্ষা ও শিশু কল্যাণ সম্পর্কিত অভিযোগগুলিকর আয়োগ শুনানি করা সহ আবশ্যক পদক্ষেপ নেওয়া জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে। রাষ্ট্রীয় শৈক্ষিক অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ NCERT পক্ষর হওয়া সাধারণ প্রবেশিকা পরীক্ষা CEE 2026 নিমন্তে আবেদন সময়সীমা আসন্তকালি পর্যন্ত বৃদ্ধি করা যাইছি। NCERTর বিভিন্ন রাজ্যের থিবা আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকর পাঠ্যক্রমের নাম লেখাপাই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হব। আবেদনকারী মানে আসন্তা 8 তারিখ সুদ্ধা সংশোধন করিবা লাগি সুযোগ পাইবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ঙ্ক একাত্ম মানববাদ দর্শন ও রাষ্ট্র প্রথম চিন্তাধারা জনকল্যাণ দিগরে কার্য করিবাকু প্রেরণা প্রদান করিথাই বলি অতিথিমানে কহিছন্তি। নয়াগড় জেলা সিধামূল প্রাকৃতিক শিবির পরিসরে দুইদিনিয়া জেলাস্তরীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ কর্মশালাকে উদ্ঘাটন করে রণপুর বিধায়িকা তথা বাচস্পতি সুরমা পাঢ়ী সাংগঠনিক সুদৃঢ়ীকরণ উপরে আলোচনা করে। কার্যক্রমে সমবায় হস্ততন্ত্র ও হস্তশিল্প মন্ত্রী প্রদীপ বড়সামন্ত বিচারধারা ভিত্তিক রাজনৈতিক কার্যধারা উপরে গুরুত্ব দিয়েছিলেন। নূয়াপড়া জেলার সমবায় সমিতি পরিচালনা নিয়ে 8টি জেলার প্রতিনিধি দল অভিজ্ঞতা হাসল করেছেন। প্রতিনিধি দলর সদস্য মানে সমবায় সমিতির কার্যধারা এবং সরকারঙ্ক কৃষি কল্যাণ যোজনার সফল কার্যান্বয়ন সম্পর্কের অবগত হয়েছে জনাপড়ি। জেলাপাল মধুসূদন দাসঙ্ক সহ প্রতিনিধি দলর সদস্য মানে আলোচনা করেছেন। জেলাপাল প্যাক্সগুড়ি কেবল পারম্পরিক কার্যের সীমিত ন রই ঋণ বণ্টন এবং শস্য সংগ্রহ কার্যের নিয়োজিত হওয়ার আহ্বান দিয়েছেন। নয়াগড় জেলায় আশীর্বাদ এবং যশোদা ভি শিশু যত্ন কেন্দ্রে রই দশম এবং দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিলামান লাগে ক্যারিয়র পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাড় সভাগৃহের অনুষ্ঠিত কর্মশালায় যোগদে ছাত্রছাত্রী মানুষ বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ মানে জীবনর লক্ষ্য স্থির করে কিভাবে সফলতা হাসল করবে সে সম্পর্কের জ্ঞান প্রদান করে। নূয়াপড়া জেলার রবি ধান অধিগ্রহণ প্রক্রিয়া জারি রয়েছে। জেলা প্রশাসন তত্ত্বাবধানের 22টি ধান সংগ্রহ কেন্দ্রের 238 জন চাষীঙ্ ঠার 12398 কুইন্টাল অধিক ধান ক্রয় করা যাইছি। পানিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরল স্পর্শ করেছে। পানিপাগ বিভাগের সূচনা অনুসারে খুব শীঘ্র মৌসুমী বায়ু ওড়িশা প্রবেশ করা সহ পাগরে পরিবর্তন হব। আগামী 7 দিন পর্যন্ত রাজ্যের জেলাগুড়িকে সর্বাধিক দিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তনর সম্ভাবনা নাই। আগামী 24 ঘণ্টা মধ্যে গরম ও গুড়গুড়ি নিয়ে 19টি জেলা এবং কালবৈশাখিক ঝড়বর্ষা নিয়ে প্রায় সমস্ত জেলাকে পানিপাগ কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরল ছুইবা পরে পানিপাগ বিভাগ মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র কহিছন্তি,
1: আজি মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করেছি। ইয়া সহ দক্ষিণ তামিলনাড়ুর মধ্য মৌসুমী বায়ু আসি যাইছি। মৌসুমী বায়ু বর্তমান সক্রিয় রয়েছে দক্ষিণ আরব সাগরে এবং নিকটস্থ দক্ষিণ বঙ্গোপসাগরে। ওড়িশা পাই আজি কোনসি পূর্বাতন করা যাই নাই যে কেবে মৌসুমী বায়ু ওড়িশার আসিব। এই 2-3 দিন পরে যেতবেলে পুনি মৌসুমী বায়ু অগ্রসর হবো সেতবেলে পুনি ওড়িশা পাই পূর্বানুমান করা যায়।
0: মুখ্য সংবাদ পুনিথারে ব্রিক্স রাষ্ট্রসমূহ বৈঠকের বিপর্যয় পরিচালনা ক্ষেত্রে

আলোচনার যে বিষয় রয়েছে লাভজনক ভেন্ডি ও তরভুজ চাষ, এ সম্পর্কে শুনবে রেঙ্গালবেড়া গ্রামের চাষী জ্যোৎস্নারাণী মহন্তক আলোচনা। তবে কার্যক্রম শুনবে কিন্তু এই বিরতি পরে।

0: হরি
1: বাবু বাবু
0: কোন হেলা হরি সব ঠিক আছে তো হরি শ্রীমতী পেহরাঙ্ক কিছু খবর পাইল
1: বাবু সব শেষ হয়ে গলা বাবু সব শেষ হয়ে গলা দেই দেও না দে বাবু
0: হরি
1: কোমল শরীরটা রক্তরে পুরা তিতি যাইছে এ কোন হলা বাবু কি অভিশাপ দেলা আমাকু এবে এবে আমি কোন করিবা বাবু
0: যা করিবার থিলা তা তো হেলা নাই এবে আর সে কথা উঠে লাভ কোন তাকে বলি যাই বরং বিজয় কেই মুহূর্ত পূর্বরু ঘটি যাইতিবা ঘটনাকু এতে শীঘ্র ওফ না না সবু তো ভাগ্যর দোষ পছ কথা ভাবি আও লাভ কোন এবে কোন করা যাব কো সেই লাস্টটাকু বিজয় তো সেই গোটায় লাস পাই এতে চিন্তা করুছু তা সহ আহরি লাস পড়িতিবে সেমানক পাই কোন কিছু কেবে চিন্তা করিছু ভারি তো সেবক সাজি যে তমে মানে আরে মোর তো আসিবার মোটে ইচ্ছা নথিলা হইও আমি সাহায্য কলে যাই বাত্যাঞ্জড়ের লোকে বঞ্চিবে আর নহেলে নাই তু সবু বুঝি কাহিঁকি কিছু বুঝিপারুন কহিলু কোণ মু বুঝিপারিনি মিসেস বেহেরা আম সহ আসি আলা বেলে আম সহ নথিবে ইয়া তো
2: হ্যাঁ
1: বাবুকু মু কোণ কহিবি মু মু কি উত্তর দেবি গোটিয়ে বলি টুনা বাবুকু মু কোণ বলি বুঝাইবি মাঙ্কু না দেখি সে কোণ করিবে ও বাবু মতো মারি দিও বাবু মো তন্টিটা চিপি দিও মো জিভ ছিড়ি যাও বাবু মো জিভ ছিড়ি যাও
0: আমি সমস্তে আসিলে বাত্যা প্রপীড়িত লোকঙ্কু রিলিফ বাঁটিবা পাই
2: সাহায্য করিবাকু আসি আমি নিজে এক বাত্যার চক্রব্যূহ ভিতরে পড়িগলু
0: আমার তম্বু পকাইবা জায়গা এক ধ্বংসস্তূপরে পরিণত হেলা
2: আউ তারি শিকার হেলে আমরি ভিতর জনে মিসেস বেহেরা বিজয় এতে সহজরে কোন মিস্টার বেহরাঙ্কু একথা কহিহব
1: মু তো বাবা কহিপারিবিনি এতক চড়াইবা আগরু মো পাপি জীবনটা বরং পাউস হয়ে যাও মু কহিপারিবিনি
0: কাইকি কহিপারিবুনি
1: মোর সে সাহস নাই বাবু বাবু তমে যাও না বেহরা বাবুঙ্কু জনাইব
0: মো মো কাইকি কহিবি
2: সে যে আমরি কর্তব্য
0: কর্তব্য কর্তব্য কাহাকু কুয়া যায় তু জানু
2: দেখ বিজয় মু এঠাকার স্পেশাল অফিসর ফর রিলিফ পুনি সরকারি কর্মচারী ভাবে 10 বর্ষর অনুভূতি থিলে বি তু মতে বুঝাউছু কর্তব্যর সংজ্ঞা পচারুছু
0: হও হও ছাড় এটি তোর কর্তব্য কোন শুনে
2: আচ্ছা হরি সে লাস্টটাকে এটিকে আনি হব
1: কি কথা কহুছন্তি বাবু
2: মানে
1: সে কোন গোটামোটা দেহ হয়ে অছি
2: তেবে
1: বাবু কে খণ্ড মাংস এটি সেটি পিছি হয়ে পড়িছে
0: হরি
1: বাবু মো ভাবুছি সামান্য টিকি সাহায্য পাইতিলে হয়ে তো এতে বড় ঘটনা ঘটি নথান্তা
0: মানে
1: মু ঠিক কহুছি বাবু যেতেবেলে ঝড়টা ধীরে ধীরে বড়িবাকু লাগিলা
2: সেতেবেলে মু আও বিজয় নিজ নিজ জীবন বঞ্চাই প্রাণ বিকলরে দৌড়িবাকু লাগিলু
1: মু ঠিক সেয়া কহুতিলি বাবু
0: আম তম্বু আম রিলিফ সামগ্রী অন্যান্য আসবাবপত্র কেউ জিনিস কোটি রয়েছে কিভাবে রয়েছে ভাবিবাকু টিকে সময় মিলিলা নাই
1: দেইঙ্কু বি সমস্তে ভুলি যাইথিলে
2: মু ভুলি নথিলি অথচ
0: অথচ মু বি ন দেখিলা পরি দৌড়ুথিলি
1: দেই কিন্তু ধাই যাই পারি নথিলে তম্বুটা উড়ি গলা পরে বি সে সেইঠি থিলে চাউল ও চুড়া বস্তা সবুকু ঢাঙ্কিবার ব্যবস্থা করুথিলে শেষরে বস্তা সবুকু জাবুড়ি ধরিথিবা বেলে
2: তু তু কেউটি থিলু যে দেখিলু
1: মো ভগবান কৃপারু সেই বস্তা গুড়িক তলে লুচি যাইথিলি ছড়টা গলা পরে সেটি উঠি যাই দেখিলি তেইঙ্ক সবটা খিম্পি নেই পড়িছে
0: ও তাহলে হরি তো কহিবাকু চাও শ্রীমতী বেহরাঙ্ক মৃত্যু পাই আমে দায়ী শুনুছু শুনুছু শঙ্কর ইয়া কথা শুনুছু আরে সে বি আত্মরক্ষা পাই দৌড়ি যাই পারিথান্তে
2: কিন্তু দৌড়ি গলে নাহি বিজয়
0: কাইকি
2: কাইকি
1: বাবু ছোট মোহরে বড় কথা ନିଜ ଜୀବନକୁ ପାଣି ଛଡ଼ାଇ ଗରିବ ଗୁରୁବାଙ୍କ ପାଇଁ ଆସିଥିବା ଚୁଡ଼ା ଚାଉଳକୁ ବର୍ଷା ଦାଉରୁ ରକ୍ଷା କରିବା ଥିଲା ବୋଧହୁଏ ତାଙ୍କର ଇଚ୍ଛା। ସତରେ ସେ ଥିଲେ ଆଶାର ଦୀପଟିଏ, ସେ ଦୀପଟି ସବୁଦିନ ପାଇଁ ଲିଭି ଯାଇଛି ବାବୁ।
0: ଆଚ୍ଛା ହରି, ସେ ଚୁଡ଼ା ଚାଉଳ ବସ୍ତା ଗୁଡ଼ିକ କି ଅବସ୍ଥାରେ ଅଛି?
1: ତାହା ଆଉ ଖାଦ୍ୟ ହୋଇ ନାହିଁ ବାବୁ, ମାଟି ସାଙ୍ଗରେ ମିଶି ମେଞ୍ଚା ମେଞ୍ଚା କାଦୁଅ ପାଲଟିଗଲାଣି। କୁକୁର ଶାଗୁଣ ପରା ସେଠି ଘେରିଗଲେଣି।
3: ଆମେମାନେ ସମସ୍ତେ ସ୍ୱାର୍ଥପର।
0: ଶଙ୍କର, ଏ ଅନ୍ଧାର ରାତିରେ ଆମେ ଯିବା କେଉଁଠିକୁ? ସକାଳୁ ପେଟରେ ଦାନା ପଡ଼ିନି, ଆଜି ରାତିରେ ଏଠି ଖାଇବା କ'ଣ?
2: ଓଃ, ଖାଇବା ଚିନ୍ତା ତୋର ସବୁଠୁ ବଡ଼ କଥା। ଯେମିତି
0: ନ ଖାଇ ନ ପିଇ ଆଜି ରାତିଟା ଏମିତି କଟାଇବା କେମିତି?
2: ଆଜି ରାତିଟା ଉପାସ ରହିଲେ ଚଳିବନି?
0: ହଁ, ମୁଁ ତ ରହିଯିବି, ହେଲେ ତୁମ୍ଭମାନଙ୍କ ପାଇଁ ମୋର ଚିନ୍ତା।
2: ଖାଇବା କଥା ଯେତେ ଚିନ୍ତା କରୁଛୁ ସେତିକି ସମୟ ଖଟ।

মা তোমাতে ন দেখিল পাটি করে উঠতে তো ভৌণি মিনার বাহাগর কথা কেবি চিন্তা করছু তাপরে আউ পাঁচ জন ভাই ভৌণি মতে ফেরে যাই পাটি করিবে কার সিলট দরকার কার জামা দরকার কার পিকনিক পাই চান্দা দরকার পিছে পিছে তু হোসরে অছু তো হ শঙ্কর মতে কহিবাকু দে এ ঘন অন্ধকার ভিতরে আমি তিনোটি মানিষ জনে সরকারি অফিসর জনে চাকর আজ জনে স্বেচ্ছাসেবী তেবে অন্ধার ভিতরে আমার পরিচয় সমান

0: খালি মিসেস বেহেরাঙ্କ লাস্টকୁ নেই অযথারে সময় বরবাদ কল। এবে কৌচ কোণ ভোক মরিযাও মরিযাও ছটফট হয়ে মরিযাও, কেহি পচারিবিনি কি এটি কে খাইবা জিনিস মধ্যে তোমাকে আনিদেবেনি, বুঝল?
1: শঙ্কর বাবু আপন কিছু ব্যবস্থা করন্তু, নইলে বঞ্চিবা কেমিতি? আপন স্পেশাল রিলিফ অফিসর, বাত্যা প্রবটিত লোকঙ্কর মোহরে দানা দেবা